0: ইসলামী উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগো হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেফি

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারি হুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দগ হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুন না ওয়ার ওয়ারুকদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

আকাশরং আল্লাহ খামানা খেয়ার কুরব্বা তাহির কুরব্বা খামানাগে দুয়াসরগে আলম থগে আংহনুগে মচ্চ ম্যা কুরব্বা মতভরি কুরব্বা ফি

0: ইসলামে উদারে হুম ফাড়ওয়ানি তারিহুগে ইবুরেত্তা
1: এদুহাকু মুশরিকুন খান্দাগু হুসকুরা মাসেকে কুরুমুন উমর কেফানা আলী কেফানা দেবে কালুন মুশরিকুনা ওয়ারা ওয়ারুকাদা হামলে দেবা মুশরিকুন ফাসসাওয়ালেভি

0: ईशा सुवाने कुरंता
1: कब्बला
0: दिवे ही बहुगा सुकुं कुरे व्या कुरता की कोबा
2: अलिफु सीनु नूनु ता शवियन
0: रंगाड़ो ফেমবেরুং এমে ম্যাককো বুনানি কিহিনে
2: নানে ফুলফিলবো
0: ওয়ারার রাঙ্গালো ওহেতা ফেন্নিগু মে বুনম কি কোবা
2: লিবে ফুরসত গে বেনুং হেফু মাডুকো বলা কি কুরং কুরা সওয়ালত তমি
0: মি তৈয়ারওয়ানি দিবে হেফে মুং গেনেস্তে শাবিয়ানি প্রোগ্রাম
2: শাবিয়ানি প্রোগ্রামে দিবে হেবোগে সওয়াল অন্না কোংগেরগো অন্ননি
0: কোমমে হুকুরু আদি হনিহেরু দোহেগেরে আগগটি তিরিহুগা
3: শাবিয়া